0: ওগিরি ঘর ঝুমরে ঝুমরে ঝুমরে ওগিরি ঘর
1: ঝুমরে ঝুমরে ঝুমরে
0: ওগিরি ঘর ঝুমরে ঝুমরে ঝুমরে ওগিরি ঘর
1: ঝুমরে ঝুমরে ঝুমরে
0: ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে ঝুমরে